0: হ্যালো হ্যালো হ্যালো,
1: হ্যালো, কোন বললো? কঠম বললো ওতে?
0: ম্যা তো মারে ঘর শু বলু, হেমোজি হ্যাঁ কে?
1: হ্যাঁ, বে তো গঙ্গানগর গেড়া হে,
0: আচ্ছা কদ আবেগা?
1: বে আত না তাই আ যাবেগা। আর থে কোন বললো?
0: হুম কে বাঙো ফুম্পো বলু।
1: আলে আলে, ও মর্জনা ফুসিয়া ও ফুস।